নমস্কার আর ওলা লগতে সুন্দর ভিয়ান ইডা আকাশবাণী কেন্দ্র টুরা মিডিয়াম ওয়েভলা 243.31 মিটার আর কেলোহার্স 1233 নি অনুষ্ঠান প্রসার হবা লাগিছে গাছা। আজি মঙ্গলবার মে মাসলা 12 তারিখ সন 2026 আর সময় ভিয়ানলা 6:30:20 পার হবা লাগিছে। আজিলা অনুষ্ঠান নি আপনি গিলা শুনিবাগে পাব আন্তঃরাষ্ট্রীয় নার্স দিবস লা বিষয় নি একরা হুতুকে কথিকা। প্রত্যেক বছর 12 মে রা দুনিয়া ভর নি আন্তঃরাষ্ট্রীয় নার্স দিবস কে মানাওয়া হয়। নার্স গিলালা সমাজ নি যোগদান দিওয়ারা মনত করিওলা জন্যে এই দিবসরা মানাওয়া হয়। ইডা

0: ফ্লোরিন নাইটেঙ্গেল্লা জয়ন্তী ল রূপ নিয়েও মানাওয়া হয়। যাই ব্রিটিশ সমাজ নি আধুনিক নার্সিং ল স্থাপক হুবন আন্তঃরাষ্ট্রীয় নার্স দিবস রা সারা ভারত নিয় নিজি আর সরকারি হসপিটাল গিলনি মানাওয়া হয়। এই দিবস রা বিভিন্ন রূপ নি সব হসপিটাল নি মানায়। নার্সিং স্টাফ গিলল জন্যে মেডিকেল কলেজ আর হসপিটাল গিলনি কার্যক্রম আয়োজিত করে। আন্তঃরাষ্ট্রীয় নার্স দিবস 2026 ল থিম রহুলে আমলা নার্স আমলা ভবিষ্য বলশালী নার্স গিল জীবন বাঁচায়। আওয়ার নার্সেস আওয়ার ফিউচার ইম্পাওয়ার নার্সেস সেভ লাইফস। আপনি গিলা শুনিবাকে পালে আন্তঃরাষ্ট্রীয় নার্স দিবস লাভিসৈনী এগরা হুতুকে কথিকা।
1: আজিলা অনুষ্ঠানে আপনি গিলা প্রথম গানরা শুনিবাগে পাব শিল্পী সুয়ারেজ হাজংলা কণ্ঠনী।

আপনিগলে উপভোগ করিলে শিল্পী স্বদেশ হাজংলা গানরা অনুষ্ঠান আগিয়ে নিয়ে থাকিব। শিল্পী বঙ্কিম হাজংলা এগরা আধুনিক গানরা

আপনি এগুলো উপভোগ করিলে শিল্পী বুঙ্কিম হাজংলা এগুলা আধুনিক গান অনুষ্ঠানী এলা আপনি এগুলো শুনিবাগে পাব শিল্পী মনোরঞ্জন হাজংলা গানরা।

ইয়ান আকাশবাণী টুরান আসমং ফ্রং চেট বাজুনি দিল্লী কোয়াটাস কাপা হিন্দি আর ইংলিশ খবরং বাকসানা শিলংনি কোবা সালগ্রো সালরামাদক ইংলিশ খবরং চেট কলাচি বাজুনি খনা সোনা মানাহা হাইডা অনসিং ফ্রংনাম টুরা প্রোগ্রাম খনাসকানা

খবর স্কুচি বাজু স্পট লাইট প্রোগ্রাম স্কুলাছি বাজু বেবেদ পার্টি প্রোগ্রাম স্কুল বাজু হিন্দি খবর স্কুল বাজু ইংলিশ খবর বনকামে স্কুল স্কুল বাজু নি স্কুল কলাচি বাজু না বেবেদ পার্টি প্রোগ্রাম খান নামত গেন ইয়ান তালা থামনা থাকি সুম প্রোগ্রাম তাও দুক দুক সানি যাবেন ছিগনি স্কুল বাজু আহন আসিমাং গপন আদক নি গিতরং ওয়াতানি সময় খোক বরক গিতরং খান সামান গেন ইয়ান আকাশবাণী টুরা

পনখা মেন সিমং কুমার সানু আর আলখা ইয়কনিক নিকিট খো খা সোহা তাও টেক টেক সাইনি চাপমানো স্নি বাজি মিনি খোলা চিংহা হন দিল্লি স্টেশন ইন ওটাত কবা ভিভিড ভারতী প্রোগ্রাম খো খা সোনা মানগেন উনি চাপমানো জল জল হিন্দি খবর ছেট বাজি হিন্দি খবর আর ছেট বাজি মিনিট পুঙাও ইংলিশ খবর খো খা সোনা মানগেন ইয়ান আকাশবাণী থুরা